ফিরাউনু বুঞ্জে তিয়াবামি হুন তিমং ইজনানু দেনিস তিয়াবামি হুন একলে গফানং ইমাম বি হিজে হামা খশওয়ারুম মি রাসু গাহুলভেরিন রাসুন নেরেলু মট্টকা তিয়াবামি হুন রাসতে রে গা রে রে মেকং খশওয়ারে নিকং হরে তিয়াবামি হুনং ইগেনে

এউরেন না হামেং হেউ গোয়িং আথৈজ্যে নামা মি ই থিমাম মেন নাং ঐক্যামিকে এউরেন বুনেতে আদি এউরেন না নুবাকামে জেহিজ্যে নামা মূসাগে ফানায় একালেগে ফানুগে আরিহুগা বা মিহুঙ্গে সুম্পাকাম জেহুনু খামে খামগা এউরেন হাদতে দন্নাশে এউরেন না সুম্পাগে মেদুয়েরুম বানি আল্লাহুগে হাদরতুগে এহেনে কামাকো এউরেন কুরে গিনা মিহুন্নাকান নেঙ্গে

ফাহে তিমন রসকালাঙ্গে এউরেঙ্গে কিবাই এ মুদ্দতেং হামাবানি মুদ্দতক এ আজাব ফিল্লেভি হিন্দু এ হারুং আহদু উয়ালা বায়ক্ষমগা এউরেম ভুয়ে।

নিকামে তুকং হিতে মুন দিয়া কৌমুগে মিহুনা বিমুগে ইরুমছায় এ বিমুগে হুড়ঙ্গু তিমন রসকলাঙ্গ বার থিমে এই তিমন রসকলাঙ্গ ইতন্থাঙ্গা বরখায় লব্বা ফাওয়া তন্তনে আদি কলেগে ফানুগে বেরি রসকলাঙ্গ ইসরা ইলুগে ধরিন দেব্বা ফাওয়া ওয়াদুগে হেউ বসুড় এউরেং কেত্তেরুমগে সববুং ফুরিহমবেগেন দিয়ে আদি তিমন রসকলাঙ্গে ফির আনায় ಏನಾಗೆ ಕೌಮುಗೆ ಮೀಹು ಹದಮುಂ ಗೆಂದ್ಯ ತಕಚಾಯ್ ಎವರೆಂ ಬಿನಾ ಕುರಮುಂ ಗೆಂದ್ಯ ಇಮಾರಾಯತ್ತಂ ಹಲಾ ಕುರವ್ವಾ ನೆತ್ ಕುರವೀಮೆ

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মি হেগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: ಮೀ ದಿವೆಹಿರಾಜ್ಯಗಳು ದಿವೆಹಿರಾಜ್ಯಗಳು ಬಾರ್ಗಡೆ ಹ್ಯಾಮಿನೆಟ್ ಕಮ್ಮಿಗೆ ನೆಸ್ತೆ ನಿಮ್ಮೆದ್ಗೆ ಮೆಂದರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಪಂಗಿಯ ಪಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

ইমাং খালে ফানাং হাক কবে গেমবানি হাক কু থেদু ফিয়াবা এহিং এভেস এচ্ছে অব্ব হা মেদু থিমং খালে ফান বিদাল নৌমে হাম কশন তিয়াবামি হুঙ্গে গাত থিমং খালে ফান মি বডাগতি তিয়াবামি হুঙ্গে বেরি রস খালাঙ্গে হাদরতুং বয়াম বেগেম্বা হেক্কায় গেনে ফাহে ইসরা ইলুগে দরিং থিমং খালে ফানা একুগা ফোনওয়াশে।

ফিরাউন বুঞ্জে তিয়াবা মিহুন তিমং ইজনন দেনিস তিয়াবা মিহুন একলে ফানং ইমাম বিহিজে হামা কাশওয়ারুম মি রাস গাহুলভেরিন রাসুন নেরেলু মট্টকা তিয়াবা মিহুন রাস তেরে গা রে রে মিকং কাশওয়ারে নিকং হরে তিয়াবা মিহুনং ইগেনে

ফাহে তিমান রাজকালাঙ্গে এউরেঙ্গে কিবাইং এ মুদ্দতেং হামাবানিমি মুদ্দতকা এ আজাব ফিল্লেবি হিন্দু এ হারুং আহদু ওয়ালা বায়াক্ষমগা এউরেম ভুয়ে।

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করেবি বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াতু দে মিহায়া এগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একামুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবায় কামকা ওয়াগি বেরবু ম্যাং আল্লাহু ওয়ানি।

0: كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم
1: تيسبي كيرتي قروان كيبو
2: إلمي نورون هيتن آرو كوروا ددونيهگه باجويركما مگو دكاده
1: تولهيو فوتونتري উফাবের দিরুলমাকা রাস্তা ফাহি করতে
2: উম্মীদ আকদ্দি একনিবেরিকাম ফিলুয়াদে
1: দিবেহরাজ্জেগে আডু
2: ইংহা 1740 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
1: আটিহা নুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: হারাম করবা কুদসি হাদিসে আল্লাহ বাসবাহি করবানি ইন্নি হারাম তো ধুল মারা নাসে তেমন আল্লাহ জাত ফুক মাচ্ছা আনিয়া হারাম করবা কেমে আদি এই থেবে আমি হুঙ্গে থেরে একা কোয়ানে কাকা আনিয়া কি হারাম কামে কুতুক দাবা এম হাদা খমে দোক কি আসলুক এই হাম আনিয়ায় মিয়া কাবে গো তো মাকে দেখি আদি বাই মি হুমুনা নেগে থিমানে দোগেন না হাদা মিশাল কা সোশ্যাল মিডিয়া গে চি ইউনাস আমা এ ভানি দোগ কাশে
1: পট্টা নিগ্রা ফার তুমি
0: দোগেন নো দোগেন নো হি দোগেন নো
2: নে এক বাই ফার মান কোড়ার মান কোড়ে রে কন্নে দুদুমবুনা বাহং একনে কম
0: আই আই
2: এক আর মেঙ্গে আবাদম মিস আর মে কোড়া কাং কম মিস আস তো একং দোগো হেদে তো
0: তে মি গাসু বিশনঞ্জে একম কি বাই ফার নমুনা এবা নাগা তো কুতি আমি হার মানে নমুনা মেনে গেনি কমেস ফুটবল দানকুমত নোনি কমেস মিউজিক শো নোনি কমেস টিনেজ কুদিংগে মি উমরুগে ফিল্ম কু একম আসলু হাগি গতুক আহার মেং মি নমুনা নগম্বি কন্তি মানে নবি বেকদ আসা বেকদ এহমান মি থেদুয়েরি কমগে ওয়াহক দক্কারুগা মি আন্নেনি হাম ইউসুফ কে ওয়াহক হাম দক্কান জি নে কম কি কি তে ইউসুফ নো ইউসুফ কে ফান ওয়াহক দক্কার এম ইউসুফ কে ফান বদল থুপুল ইউন সুরেন ফেশিগেং এম একে দেখ ফান কি আদা খিলাফ পে কল কম গওয়ান এম একে দেখ ফান থেদু বহু ওয়াহক দেখ কম গনা টিজা মি মি গুতে কি কবা
1: বলং ইল্লা লেও
0: আই এক আস্ত হিসাব দি কবা কুরের কল কুরিন তেকিন তা কে স্কুল কো ফোন গেম গুলম গে গেলেস হাসাদে বেরি কাম মিয়ানে আম হাসাদে বেরি কাং আম গনা তিজা কে ইউসুফ পান মারা দম বি হিসাব দেন হাম কি দিমদি মে কে গুতুন নিমি দেন ইউসুফ পান মলাং এলদা দেউন হিসাব উম ফেশিগেন ইউসুফ পান মলন নাগাগেন মলন নেগি হিসাব উম ফেশিগেন বেস ইউসুফ পান বাজার গ আলগে গুতু কে বিকা দেউন হিসাব উম সে কে পান তোকে হাত দাও এম বিশনা থেদু বুনু গ না তিজা কি কো এম মে থুপুলু ইউসুফ পান ফেশিগেন বাই ইলমেরে বিদাল বাগতো ইউসুফ ফান একদে ফান বাপ্পা ফুলুগে হিতুগা একদে ফান খাস গাদরে দেউন এস সবাব কি এই তুতুরু সুরে ফেশিগে একদে ফান
1: ইতুর ফুলন না
0: ইতুর ফুলন না তো একদে ফান দুদু গন তেদু এরি কামাস ইতুবার মিহুন ইতুবার সকুনা নে রুতা তো দেন কিনে বি ফহুন নতিজা মলাং ইল্লা দেউন বাজার গ বিক্কা দেউন মিশ্রুগে আজিজ বাজার মুদলে গন্ন গতা একদে ফান বাগাতি দেন অ্যাস কানোর তেরেগা দোগো ভূতান দোগেন একদে ফানুগে ইস্তারি ফুলুক ফলুয়া তং হারে বন্দে জাদুগে হেতে করে দেন নতিজা কে বিকবা জাদুগা খম্বা কে মিগেন দেবি থেদু বাহু একদে ফানুগে বাস থেদুয়েরিং গে বাস কবুল করা গত জাদুগে এমমিং গে লোপে একদে ফান দি বড়া না তেং ফোন কি নে মিবি থেদুয়েরি গে লাগা ইউসুফ আইহ সিদ্দিক এন এম এ থেদুরে কে দা হিসাব মন ফম বল্লা কাম গ রাসকে ফানোস ইতুবার দিবুন নতিজা কবি কাম গ ওয়াজির কোন দি বড়াতে এম ফম কাম গ বেরকম বিস দি বড়াতে কাম হিঙ্গ মুলি কাম ইউসুফ খান মচ্চা এ মুলি মিশর গ মুলি আফ্রিকা গ ইসলাম দিন ফেতর গ দি কুরি জামান তো হাগি গ তো ইউসুফ খান গ থেদুরে কম এম থেদু ফেরিকম কি ওরা রঙ্গালো উতেগ ওর রঙ্গলো আসর থেকে এগে মি হুন্ন কুরআন কবেন আস্তু মিশাল কং আলোন মে মি স্কুল মাহাদু গুলেরুগা কামে দিমাওয়েগে হিঙ্গা দিয়ে কামকুন সালাম বাবমেগে দোগেন হাদানে এদোগুন সালাম বাবমে এহেন দোগেন হাদানে এদোগুন সালাম বাবমে ইতুর দোগেন হাদানে দো এম দেন মিওয়াগো থেকে কাশি গইফান এম দেন এগে সালাম বাবনেগে ওরন মুন্দুগো কামে এই হেমা কুরিং আস্তুগ বল্লা আলগুন মেং বেবে কাদুঙ্গে নমুনা বলা কমুগ বিজ্জিয়া স্পেন এঙ্গেন তেং একম এ জামান তো কিয়নি এহেন নামেতা পাকিস্তান ফতাহ করবে সিন্ধু কারা এর জামান কেয়ান সিন্ধু কারা ফতাহ করবে বেফুলগে বেফুলগে নামকি কবা মোহাম্মদ বিন কাসিম নাং ওকে একম হারমিং এমমেং হারাম মানি এ বেফুলগে এজ উমর ফ্রা খিয়াল করলবা ইউসুফ খিয়াল করবে কোন হারে কম গবুল করে উমর কি করাচি ফিশিং বোম্বে
1: আমি
0: গাগানুনে উম বি নুনি আব্বাসী দেওয়া থেকে এম বিমা

0: আসসালামু আলাইকুম। কবা হুরিহা কুদিন হালু কেনেতা? ফিনা দত্ত উম্মীদ কুরাং হুরিহা কুদিনগে হালুয়েস ওয়ারার রঙালুয়ানি কাম। মি প্রোগ্রাম দুরা গাতুং আডুহান তিবি হুরিহা কুদিন প্রোগ্রামগে ফরাতুং ওয়ারা পোড মারহাবা। মেয়েদ ফিনা দত্ত মিউলানি মগুমতিগে আদুবতাকা বেহেগতুং ওয়াহাক দক্কালা। মগুমতি গতিয়াকুদিন উলেরু উলেমওয়ানি বাসাহা ওয়ারার রঙালু কুদিবাইগে গতুগাইগে। মগুতাকি আমুকং আহারমিং এমএমএস বেনুং কুরাতানে মগুগে বেনুং কুরমানি এহেমিহুন উন্দকু নুয়া গত তেকুদেন ফদা এহেংকুদেনস মগুগে বেনুং কুরানে হিঙ্গা বিঙ্গা বেউলেনে আনে কাভারেগিনে দুউয়া ইচেস দুউয়া হাদানে দো এহেমভিমা মগুগে বেনুং কুরমানি তিমায়া এহেমিহুগে রাক্কাতিরিকম বালাগেন এহেমিহুন উন্দকু নুয়া গত হিঙ্গমানি মগুগে এফফারাতুং দুয়ারু মতিং দুয়ারে বুনিম তেকুদিনে এঙ্গে দো এই মগুগে এফফারাতুং হিঙ্গং হাদা ফোন্ন তঙ্কং হাম এগোত মগুহুরস কুরমানি মগুহুরস কুরম মগুতকুগ কুরহা দক্কা দি ফোন্ন তন্তনুং এঙ্গে মিতন্দন আহারমিং কিয়া উলেনি কাফিহি হুরস মগুমতি গোলেরু হুরিহা কুদেমেস মিকন্তেতক সামালকন দেমওয়ানে এঙ্গে এভেস কুজ্জকু মগুমতিগা এহেমিহুন উন্দগুওয়াকঙ্কং কোগ্গেন্নুওয়ানে আদে রট্টে কুজ্জকু এফদ কামেক কুরাতাম ফেনুনাস একং হুট্টুয়া এই গোস কামেকং বুনেতেমওয়ানে বাইফারা হুসফুলি পেকেট ফদ দকেতে বয়েফা হুসভিমা মগুমচং এল্লালেভেতং আদে এফদ কামেক কুরেবেনমা তিয়াকুদিন একঙ্কং হুট্টালামওয়ানে এই এহেমিহুন একঙ্কামুন উন্দগু লিবেনেতি বাইকুদিন ইতং আরাফানে একমওয়ানি কুং উন্দগু লেবাই একমউ মগুতং হাডিওয়ানে দুবাইচগে ফুরলং এফদেচকং এরিফা ভেটি নুরাকাদের এক্সিডেন্ট এভেস ভেদানে এহেমিমা হুরিহা কুদেমস মগু বেইনুং কুরমওয়ানি হেদিফহুন্না গানুনা গাওয়াতকা একগত মিহা হিসাবুং হিঙ্গাবা মগুগে বেইনুং কুরাইরু ওয়ার বাসসাহাগেন মগুমতিগে আদবতকা একগতং উলে নামুনা কুজকা ওয়াহাক দক্কালা ফিনাদা তমিওগু তুমিহিরি এফদ কুজকাইকি এই ইউসুফ ইউফান মুহাম্মদ ইউসুফ তিতিতিতি কুজ্জগে প্রোগ্রামগে ফরাতুন্না মি প্রোগ্রামগে বাবেরবে মি প্রোগ্রাম দুরা গাতুং আডুয়া হুরিহা কুদিনগে ফরাতো ইউসুফ ওয়ারা পোড মারহাবাইগে ইউসুফ কেনেন হালো
1: আলহামদুলিল্লাহ আড়ুগনগে হালো ওয়ারা রাঙালো
0: ইউসুফ প্রোগ্রাম আডুয়া কুদিনে কিয়ালা দিবা ইউসুফ মগহুরস কুরার কান্তত কুরনি কিহিনে
1: মগুমচকি ওয়ারগিনা চিদুয়া আদি ওয়ারগিনা মিহুন হিঙ্গা হাদাতানা মগুহুরস কুরুমগ কুদিনদে ফরাতর রঙ্গল বলং আদি আবাদুস মগুহুরস কুরানি বড়ু মেহাকাকিগা
0: ইউসুফ ইউসুফ মগুমতিগা হিঙ্গানি কোন্তাকুম
1: মগুমতিগা হিঙ্গানি দুয়ারু মাতিং
0: দুয়ারু মাতিং হিঙ্গায়রু কান্তত কুরানি কিহিনে ইউসুফ
1: দুয়ারু মাচ্চকি ওয়ারগিনা মেহুং হিঙ্গা হাদাতানে এমবি মাহুরিয়া কুদিমস উলুমওয়ানি ওয়ারাবাস আহাগং
0: দেন মগুমতি সাফতাহির কো বেবুমা ইউসুফ কুরা কান্তত্তাকা কি কোবা
1: মগুমতি সাফতাহির কো বেবুমা মগুমতি ফেন্ন ফুলি এতি দাস বিনাল্লাহ হাদান পেকেটু এতি বোমা ফাউ দাস বিনাল্লাং দাস বিনন নতিয়া গেয়া গ্যাঙ্গোস দাস বিনাল্লাং
0: ইউসুফ মিসাল কা রাটি কো জগে ফরাতো মগুমতি গে আদবতাকা খিলাফ কামে কুরাতাম ফেনিজিয়া ইউসুফ কান্ত কুরানি কিহিনে
1: কুজ্জকা ওয়াহাক দক্কা একান্ত নুকুরুমা নাসে হাইতরি ওয়ানি
0: মগুমতিগা আড়ুগদ কুরুমা সকরে জহমকি কোঙ্কাল কামে
1: মগুমতিগা আড়ুগদ কো হেদু মাকি মগুমতি দা আদব তকা হিলাফ কামে এহম মি উন্নবর উন্দগু আন কামে
0: ইউসুফ নিম্মালামুন আড়ুয়াহা কুদিন ইউসুফ কি কে বুনলানি
1: নিম্মালম বুনলানি হুরি আকুদিন ওয়াস মগুমতিগা উলেন ইরু মগুমতিগা গাওয়াইদাকা একগতা উলেশে আদে মগুমচ্চ কুনি নালাশে এরু মগুমচ্চ কি হুরি আকুদিন ওয়াস আমাং রাক্কাতে তনকাওয়ানে
0: ইউসুফ প্রোগ্রাম ওয়াগত কোলে দেনিতি ইউসুফ ওয়ার বড় শুকরিয়া ইঙ্গে ফিনাদত উম্মিদ কুরানি ইউসুফ এ দেখকে ওয়াহাকত হুরিহা কুদেমেস আডুহা এগোতং আমল কুরানি কাম ওয়ারং উফাবের দুহাকা এদেমু ওয়াকিবেলানা ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।

අර දැන් මේ පෙනගෙන්දිය කුඩ කුඩ වීඩියෝ එම්බස් අවමෙන් නැගේ හාම වෙගේ මිදියයි මියදු නිවුස් රූම් ග මිය ටීම් ගේ හීවා ගිකන් ඒ ටීම් ගේ බුරා මසකේ අවුරු හිතුන් රාජ්‍යයේ මිවගුතු එම්ම හීවාගි මුරාදි ටීමු කොෆාවා බුර මසකතුගේ හම කුඩ කුඩ මෙම්බරන් අදි අගුමනගේ ෆෙනුනි ඒ බුරන් වෙස් මා බුරකෝ මා ගයාව අදි වරක් කුරා හිතුන් මසකෙ කුරා වරක් හීවාගි නිවස් ටීමේ මියදු පිස්එම් නිවස්ගේ පහතුගම් යෝති එහෙමවිම ඒ කල්හන හිතුන් කුරියක් වෙස් වති මේ නිවස් ටීම් ගෙලස්තේනෙ වර හිගෑම් আদি এহামে শাগুবারি প্রোগ্রাম তাকা কভারেজ তা একম আগম আবাদ বেস ইন্তিজার কুরম আদে এভার নাইট আগম মিরে মিতা তিবেরগা কুরিয়ান অতি বারং উফাভের এবোর্ড তাকে এ এবোর্ড তা মুয়াজ্জাফুন্না দিনুমাত তাকা মুয়াজ্জাফুন্না এ হাগুয়া এ হাগু কেনাস দিনুমাত তাকা হাগিগাতুগা বারং ইনসাফ ফেরি কামা একিগা ইনসাফ কুরি জাজুংগে টিমে অতি আহারং আহারং মি এবোর্ডু দিনু মিয়ান্নানি বারা বোডা হারদানাকো হাসওয়াতে গা উসুদে গেতেরে বারং ইনসাফেরি কামা একিগা জাজুং ইনসাফেরি কো ইনসাফ কোদ্দিন কামটকা মি টিমা জাজুং গে টিমা বারা ইখলাস তেরি কামায়কু শুকুর দন্নম আদে কুরিয়া মিওতি জাজুন্না একামুগে হাদান নি গতুং সার্টিফিকেট হাওয়াল কুরুং মি নাম্বার ফুরিয়াম কোদ্দম মটকা দাওয়াত মি আরওয়ানি PSM News ke Executive Director, News and Current Affairs, Hussain Amin Arif.

ස්කරීන මිරේ මිගෙන ෆිල්මකි ෆිල්ම් යූසුෆ්. යූසුෆකි දෙහස් අවන අහරු ෆාත්මත නහුලාලියේ ඩයිරෙක්ට් කොෆාවා මොල්ඩියන් රොමන්ටික් ඩ්‍රාමා ෆිල්මේ. ක්‍රිස්ටල් එන්ටර්ටේන්මෙන්ට් ගේ දශුම් ප්‍රොඩියුස් කොෆාවා මි ෆිල්මග යූසුෆ් ශෆීව්, නිවමා මුහම්මද්, ශීලා නජීබ්, මොහම්මද් මණික්, අහමද් නිමල් আদি আহমদ লাই সাসিম মুহিম রোল তাকাকম ফেন গেঙ্গোস ফাবে মি ফিল্ম কি গিনা বাই গে তাওরিফ লিবি ওয়ারা বড় আমদানি বিস লিবুন ফিল্মে এহেম বিমা শো ফেশুম গে গতুম ফিল্ম ইউসুফ কে ওয়ারা রীতি হি কেম লাভে আডু আহালাফ করিয়া তাণ

0: ইহতিয়ারি যাবে বেড়ন্তা জুনেদ কম ফান আনে কিয়া ফয়েদ লাভেমি
1: ইলহাম হিয়োনি
0: কি কে
1: ইলহাম প্রিয়ম মড ইহা দেয়াডু তাই বেইন্দে
0: আ মি আংহিং আংহিং ফান আনে কি কোবাইকাম বনে দেমবি ইহতিয়ারি যাবে দেনেঙ্গে
1: ইউনা
0: মুনিসা ফাজিলা কম ফান আনে
1: ফাজ মুনিসা
0: মুনিসা দ মুনিসা বি মারাঙ্গালু ইঙ্গে জুনেদ এহেম মিরেগে মি হাওয়াল কো দে মাসেকে সম পার ফোরহে মে তিনি মালিঙ্গে লাভা হাসা কোলানি কম ফারে তাকা কা
1: লাভা হাসা কোলানি আডো হাতে বি বেফুন হরিয়া
0: হুম হুম হুম
1: তোমার বড় শুকরিয়া গুড়াল দে বেটি
0: মারাং উফাবেছে জুনেদ দা বাদদল উই মঙ্গে উম্মিদ কুরে দেন এহে শোদা কোম সম বাদদল ওয়ানে কাম
1: উম্মিদ কুরা
0: আদে বাকি বেলান বারং উফাও জ বাদদল উই মঙ্গে
1: আদে মার হব
0: হুম মিহান মিমানি শো গে নিমুমাকা হিসাবং এসা দে মিরে গে শো উফেদি ফিনা ফিরাগ ফিনা শো ফোনুম গ টেকনিক্যাল গতং এ হি তেরবে দিনি শাইহা মোহাম্মদ মিরে গে উন্নয় প্রোডিউস শাইহা আহমদ দে গনে প্রোডিউস এটা গে গতম মাস মাসকে করে ফিনা শো হুশেলি আলগন্ড আজিজা ফারুক হাজা এমে আই হতরিনাস ফারং উফাভেরি বাজবেরি রেকং এদেমু বাকি বেলানা আসসালামু আলাইকুম

0: ডক্টর দে মি মিহার আতিফা মিদালে মিসাল কা মিহার নামুনা মি দক্কা গয় বেসে বেজে হে বিষ্ণু মি এ বদল কোন জে কেন তো ডক্টর কা খেয়াল ফুল মে আতিফ ইম শেলো মি আল ফুল
1: আমি আলগন্ড সম বর মুহিম পয়েন্ট এ ফা কলদাং এ বেনম মে ইঙ্গে তো আলগন্ড মে আবদস মি দক্কা নি নামুনা দক্কা ওয়াহক আসো আলগন্ড আবদ বুনা চকি মি গা নামুনা দেখকো মে নোনে অননি কি নামুনা ফেন্না রে জে হে নামুনা ফেন্না নি কি না কো নামুনা ফেন্না নে হার মু রিহা মে মি নামুনা বায়ক ভি মাতা
0: ইতর করুন এই মুহিম কামেকম আলগম বাহক দেখি এই সবাবুন মি মুজতামা কুরআন ফায়দা দেন ইসলামী তারিখ হুমস পাই হামান বারকিন নমুনা তা ডক্টর কেনওয়া ফিদেন এই মুজতামা কুরআন ফায়দা তাকা গাওমিয়ত গাওমি গতম বিস কুরআন ফায়দা তে হেমা মি গ হাল্লাক আলগম বাহক দক্কা রগ দেম মি হার আলগম ইতর রঙ্গল কুরম মি জেহনি কোন কান্ত তকে তো বে বে ফ্রম হুশেলু মিসাল কা মাদাই কত গস এম মানহাজ কে বাহক মি ফাহ কর বিলাতি ফস্ত তো দে কোবা তো ইতরং আলগম হেঙ্গে দিবেহি মুজতামা কে দুল কম দিবেহি মুস্তম কর ইজতিমা মাসাল তা কোড কুরমা আলগন মে কুরম বি কান্ত তা কবাহ কা দকা হেন মাস মে আদি সিতুরে হুন তরে কবাহ কা দকা ফলগম কুরি তা আসসালামু আলাইকুম
2: ওয়া আলাইকুম সালাম
0: আদ কবে ফলত তো
2: রাবিয়া
0: আদি মুস্তম প্রোগ্রাম ফরাত মার বাদন কো বাই তো খিয়াল ফলকি মি বাহ কা দকানি মুস্তম কো হিঙ্গা ইজতিমা হরকাত তো গজওয়ান গ হিসা ইতর কুর মে মাউলো গেঙ্গে তো কি নে তো ইতর পরে বেনি সুয়াল কি কো বাই তো তুই ফলাঙ্গা আলগমেন নাকি তিব্বে বেফুলনা স্কুল বম্বে নবাবে সোয়ালে বিতো ডক্টর সাউথ লালি আলগমেন নাকি বেনে ব্যাধি আব্দুল লতিফ আলগমেন নাকি বেনে দে বেফুল
2: সোয়ালে নে মিহার আলগন্ড কে ইয়ালেন ইনি
0: হ্যাঁ
2: মি মিহার আলগন্ড দেখে গতো গাল জুয়ানং এক কোর মিমা ফ মেনু কোন না বিনা কোদে জুয়ানং এক মিহার এক দিন না কেবেস তাল আমদনি আলি বে কোদিন এনু মিহার এক দিন কাঙ্কম গ বাবেরি মাং এক দিন বেনু বিকম গ বিয়াস ekudin nan amdani en ese nudi bekama man yam har gina kanka mihunani komisare atun hara de kogen kankam ga baveri veve gotak ba denu wa kanka mihunani mi gina ham misala ka adi mi haro benu medane ham komikal kuli vare gerong me sam kuj benu medane ham kuri adda ekam ko ekal kam ge tere wanna mi yas sama jeheni komikal payment dakka ge mi haro চারুখারু মিসাল মিহারে জুয়ানু বেনু কাল গুড়িবার তানুনি এই কাল হার খায় তো মিহার এই কাল কঙ্ক মিহার মা চেকাতে দাসপুরম ইলে হেদে কাহাল কমিস কাহাল ওয়ার্কশপ এ কো হেং এ কাহাল কঙ্ক এগুত উন্ননম দিন এ কাল কঙ্ক হার খাতে বেনু কুদিন পাশে হওয়ানি
0: বরবর শুক্রিয়া ইঙ্গে তো ওকিলান খেয়ালে মিরা বিয়া ফাল করবে কেনটা
3: আলগুনে হিমেনি তঙ্কলে কুরুকং এওয়া হাক আলগুনে দেন্নে বিজেহিং এ তো মিহা স্কুল গ উলে ইরুগ হুরিহা লেভেল লেগ গ এমিহুং গে তাওলিমি থিয়রি আ এক প্র্যাকটিক্যাল এং আন্না জেহেন কমস ফারকা এ তো আলগুন মেং গে থিরে এক মাদু গে মিউলনি এ এ সিস্টেম মিয়া মিসাল কা আলগুন মেং গে ইবোলে তাওলিম নিজাম গে বলে দুনিয়ে গ মি মি দেগো তকং গা তন্ত এ তো মি কোভিড গে দোসর গ দুনিয়ে বন্ধ আফ এং ইরুগ এ অন্যান অনলাইন কো হুননা এ তাওলিমি নিজাম তকা বেহে প্রোগ্রাম তকা এচি মি ওনে মাস্টরা কোরা হেন কোরা গ্রুপ তকুকা আলগুনে এতফারে গ বায়রুনু এচগ ওয়াগুত কি সুইজারল্যান্ড গ মিহুনা মি মালয়েশিয়া মিহুনা হামা ইংরেজ বিলাত গ মিহুনা আমেরিকা মিহুনা জার্মান মিহুনা আলগুন মি দিভেন গিতরে বাইকা একো এহেন হাস এ গ্রুপে গিতরে মাস্টরা কোনো ইরুকা এতনু গ দেখি ওয়াহকান আলগুন মেন বিষ্ণু নে এচকি সুইজারল্যান্ড মিহক বুনি কে মিহুন তাওলিম নিজাম গে নে দরিন স্কুল অফ ফনো ইমা স্কুল গ এ কিয়েভং হেদ কোরা থিয়রিয়া এভরা প্র্যাকটিক্যাল মাসকে তকু তেরে গে মিহুন গে গলে কিয়েভ দে এচ ngeto e ahulveri kurman e masekkat ga tawdim terega eba hak dakka ni muni ma malaysia in barik hurimi hapuni timanna mena wagut ki timanna men e asa hunna teacher algunu men benumba program ga kiyawadi masekek kuddi dasekket gu teriya mi kulahum ber nerigin ahulveri kun emi hunge talent hunani kondi ma ekato bala awan fishima wagut ki emaseke kuram fishima teacher un asruli asking achievani ye filawul daskura hare phonu ye maseke kurwa kanune tiwanna men ger hu wagut ki tiwanna men teacher un kiyawa den je goy bes belendi wenne bune deni inge to den japan mi hak eta ga huri den e school ga kurwa maseke to gu terega wahada kamun as japan mi habuna ni tiwanna men ger hu emme hai